0: জিরোলটা বাজার আগে জিরোলটা ঝুলি পড়াল
1: আরে বড় মারাই চালিয়ে বেরোন ধর বটে
2: আকে ভাটু আছিস মজা লাগত তো
3: আরে চল চল
1: চল চল
2: হাঁ তো
1: আরে আ পালা খাইল চালি লো বৈদম মতে মে হারাল